0: शाबाश शाबाश शाबाश मशहूर गाने वाली हमारे हॉलैंड देश का आयरिश चैतू जी के ब्यूटीफुल आवाज में थी सुंदर बयान आप श्रोताओं ने सुना। सात मिनट गुजर चुका है साथियों, 5:30 बजकर तो कुछ ज्ञान के बातें हो जाए ना। हमारे पुराने जमाने और इस जमाने के कुछ विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर लोगों ने जिंदगी के बारे में बहुत ही सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे है जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। ये यशोमील लेकर इन बातों से कुछ ना कुछ तो हम लोग हमेशा की तरह सीखते ही रहेंगे। तो जरा और फरमाए, क्या है हमारे बुद्ध भगवान जी श्री बुद्धा जी ने की Blijf niet hangen in het verleden. Droom niet van de toekomst. Maar concentreer je geest op het huidige moment. Ja, wat is. Aage me kaha hai Mahajnani, natuurkundige die de atoombom heeft uitgevonden, Sri Albert Einstein ji ne kuch kaha hai zindagi ke bare mein aur ki meer dan het verleden interesseert mij de toekomst. Want daarin ben ik van plan te leven. Blaise Pascal Gine. Het heden is nooit ons einddoel. Het verleden en het heden zijn onze middelen. Alleen de toekomst is ons doel. Aldus leven wij nooit, maar hopen te leven. En doordat wij ons altijd voorbereiden om gelukkig te worden, is het onvermijdelijk dat wij het nooit zijn. Agame ka Shri Gerard Rief Gine kuch jeevan ke bare mein aruki. Ik hou niet van het verleden, maar moet er helaas wel over schrijven, zodat men mijn schrijverschap veelal een soort zelfbestraffing is. Maar waar over anders moet ik schrijven, over de toekomst, die ken ik niet. Sri Kori ten Boom die kuch likhi hai zindagi ke bare mein aro ki aur wo kahi hai ki wees nooit bang om een onbekende toekomst te leggen in de handen van een bekende God. Rand ne kaha hai, en ieder die vecht voor de toekomst leeft er nu al in. Vloga apna Bapu Sri Mahatma Gandhi ji ne bhi kuch kaha hai zindagi ke bare mein, heel veel, maar een van zijn citaat luidt als volgt: Sathyoki, de toekomst hangt af van wat je nu aan het doen bent. Nelson Mandela, onze vrijheidsstrijder van Zuid-Afrika, Kahayaruki, het doel van het bestuderen van de geschiedenis is niet om het menselijk handelen te bespotten, noch om erover te huilen of om het te haten, maar om het te begrijpen en er hopelijk dan van te leren voor onze toekomst. Nog eentje van Mahajnani Albert Einstein ji. En hij zegt: ik denk nooit aan de toekomst. Die komt vroeg genoeg. En de laatste van vanmiddag, Kahai Sri Gottfried Bowmans ji ne. Ki, geschiedenis, dubbele punt, het heden gezien door de toekomst. साथियों, अभी आप कुछ ज्ञान के बातें सुने जो जिंदगी जीवन तकलीफ के बारे में जाता है। या शमीर लेकर इन बातों को मैं आप सभी तक पहुंचाया कि इन बातों सुन सुन के हम लोग कुछ ना कुछ तो हमेशा की तरह सीखते ही रहेंगे। तो जरा प्रोग्राम की तरफ लेकर चलते हैं आप सभी को, एक जबरदस्त सॉन्ग आप सुनने के लिए तैयार हो जाइए। और लेकर मैं आ रहा हूं प्रोग्राम में जबरदस्त गाने वाली बैठ गाना का है गुरु माद वन एंड ओनली बी जानवती चैतू जी, झीनी झीनी रे चदरिया
1: झीनी।

0: दुनिया बनाने वाले क्या तेरे मन में समाई थी। बहुत ही जबरदस्त सॉन्ग है, कॉफर्ड बाय माएस्ट्रो सागर मलिक जी। और ये अति सुंदर बयान इस ओपनोमा इन सूरीनाम ज्वाला स्टूडियो में। और म्यूजिक रीअरेंजमेंट क्या है मैस्ट्रो ज्वाला जी ने। तो साथियों 5 मिनट रह गया है 7 बजने में, तो अभी आप विज्ञापन सुनिए, देश विदेश का समाचार, उसके बाद मैं कार्यक्रम को आगे बढ़ाऊंगा। तो हमारे दूसरा अध्याय सरनामी संगीत का भी समाप्त होने को आया। ये उम्मीद है कि आज का सिलेक्शन भी आप सभी को जरूर पसंद आया होगा। ब्रेक के बाद कुछ नए नए सुपर हिट सॉन्ग्स फ्रॉम द बॉलीवुड फिल्म इंडस्ट्री एंड अतिलक है वो ओ कंपार लुक फॉर रसिंग फॉयली। तो जरूर प्रोग्राम को सुनते रहना, मजे लेते रहना। ब्रेक के बाद मिलता हूं साथियों, कहीं जाना मत, आप ही का तो आवाज है, जनता का आवाज है, फाहुन हिंदुस्तानी रेडियो का आवाज है। आफ्टर द ब्रेक आप भी जाइए, गर्मी का मौसम है, कुछ ठंडा या तो गर्म, उसमें बर्फ जरूर डाल लेना। अच्छा, तो ब्रेक के बाद मिलता हूं।
1: Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio.
2: Dit is het Fahon Hindustani Radio nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Grote organisaties uit de muziekindustrie presenteerden een nieuw labelsysteem voor met kunstmatige intelligentie gemaakte content. Het systeem moet snel duidelijk maken of en hoe AI bij bepaalde muziek is gebruikt. Deze organisaties ontwikkelden de vrijwillige labels samen met 6 andere organisaties, waaronder de Grammys. Zo op brede toepassing van het systeem. Wetenschappers ontdekten in Thailand een nieuw langnekdinosaurus. Het plantenetende dier leeft 150 miljoen jaar geleden en is de eerste mammensaurus uit Thailand. Onderzoekers herkenden de soort aan 1 ruggenwervel met een unieke botstructuur gevonden in de provincie Kalasin. 5 jonge kinderen in de Belgische provincie Antwerpen liggen in het ziekenhuis na mogelijk bezoek aan een kinderboerderij in Braschaat. Sliepen daar vermoedelijk de stekbacterie op, wat leidde tot het zeldzame en ernstige hemolytisch uremisch syndroom, waarbij de nieren niet meer goed functioneren. Over hun leeftijd en huidige toestand is nog niets bekendgemaakt. Het departement zorg noemt de complicatie zeldzaam, maar wel ernstig. Meta trekt haar nieuwe AI-functie na enkele dagen alweer terug. Met de tool konden gebruikers afbeeldingen genereren op basis van Instagram-foto's van anderen. Het Amerikaanse social media concern kreeg felle kritiek dat de functie de privacy van gebruikers zou schenden. Het bedrijf erkende dat de tool niet goed werd ontvangen en haalde deze daarom offline. En dan het weer. Vanmiddag kan er in het noordelijk kustgebied opnieuw mist ontstaan. Later trekt deze bewolking verder het land in. Bij een matige noordoostenwind wordt het zo'n 27 tot 32 graden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
3: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07-365-2247। मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Je hebt ons gevonden.

0: रफी साहब और सुमन कल्याणपुर आपको सुनाए हैं शंकर जय किशन के साँच पर निगेतिन फिर शस्त्र को 1964 का ये गीत और हमने पेश किए वो फरफाउन हिंदुस्तानी रेडियो जबकि अल्फानंद रहीन के रहने वाले हैं श्रीमान चांद रघुनाथ और उनकी धर्मपत्नी खिसला जी की ख्वाहिश हम लोगों ने पूरी की। शुभकामना के साथ भैया चांद जी और खिसला जी एक शुभ रात्रि पेश करते हुए फाउन हिंदुस्तानी रेडियो द्वारा बहुत बहुत धन्यवाद। चलिए यहाँ से पेश करते हैं विज्ञापन, विज्ञापन के बाद न्यूज़ और न्यूज़ के बाद हम लोग फिर वापस आते हैं। बस हम दोनों यूं गए और यूं आए।
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio.
2: Dit is het Fahon Hindustani Radio nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Grote organisaties uit de muziekindustrie presenteerden een nieuw labelsysteem voor met kunstmatige intelligentie gemaakte content. Het systeem moet snel duidelijk maken of en hoe AI bij bepaalde muziek is gebruikt. Deze organisaties ontwikkelden de vrijwillige labels samen met 6 andere organisaties, waaronder de Grammys. Ze hopen op brede toepassing van het systeem. Wetenschappers ontdekten in Thailand een nieuw langnekdinosaurus. Het plantenetende dier leeft 150 miljoen jaar geleden en is de eerste mammensaurus uit Thailand. Onderzoekers herkenden de soort aan 1 ruggenwervel met een unieke botstructuur gevonden in de provincie Kalasin. 5 jonge kinderen in de Belgische provincie Antwerpen liggen in het ziekenhuis na mogelijk bezoek aan een kinderboerderij in Braschaat. Sliepen daar vermoedelijk de stekbacterie op, wat leidde tot het zeldzame en ernstige hemolytisch uremisch syndroom, waarbij de nieren niet meer goed functioneren. Over hun leeftijd en huidige toestand is nog niets bekendgemaakt. Het departement zorg noemt de complicatie zeldzaam, maar wel ernstig. Meta trekt haar nieuwe AI-functie na enkele dagen alweer terug. Met de tool konden gebruikers afbeeldingen genereren op basis van Instagram-foto's van anderen. Het Amerikaanse social media concern kreeg felle kritiek dat de functie de privacy van gebruikers zou schenden. Het bedrijf erkende dat de tool niet goed werd ontvangen en haalde deze daarom offline. En dan het weer. Vanmiddag kan er in het noordelijk kustgebied opnieuw mist ontstaan. Later trekt deze bewolking verder het land in. Bij een matige noordoostenwind wordt het zo'n 27 tot 32 graden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
3: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai, aap jaiye hamara website hai aur hamara email hai info@fahonfm.nl. हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07 36 52 47। मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio.
0: www.fahonfm.nl पर आप चुने जो लोग चुटकी मीटर पर आपका हृदय से स्वागत है। गीत गजल के कार्यक्रम जारी है, करीबन 10 बजे तक रहेगा। इस उम्मीद के साथ आप तार करोगे और एक लाइन इस वक्त तो बस जाते हैं लेकिन दूसरा फिर आप तार कर सकते हैं। देखूं तो कौन है, हाँ ट्वीन ट्वीन तक सीफ न फिर तक eindig op 2247, dat kunt u nu bellen want de andere is bezet। बहरहाल जो लोग चुन की मीटर पर आपका हृदय से स्वागत है। चलिए आपका स्वागत करते हुए हम चला रहे हैं, या कोई है भैया यूसुफ? अच्छा, तो भैया यूसुफ कह रहा है अभी थोड़ा इंतज़ार करना पड़ेगा। जिस समय आप कोशिश कर रहे होंगे तार करने को, तो चलिए हम आपको ये गीत सुनाते हैं। इस तरह से आ रहा है।

0: चंदा के देश में रहती एक रानी, ये शानदार गीत पेश हुआ ओवर फाउन हिंदुस्तानी रेडियो। और ये गीत चला, मेरे सामने बैठा हुआ है माशूक यूसुफ, यूसुफ की तरफ से उनके माशूक शीला जी के लिए शुभकामना के साथ एक शुभ रात्रि पेश करते हुए ये गीत पेश हुआ। यूसुफ जी, शीला जी, उम्मीद गीत आपको अवश्य अच्छा लगा होगा। हमने पेश की फाउन हिंदुस्तानी रेडियो द्वारा, विशेष करके माशूक की तरफ से, माशूका के लिए जो इपन वेरोक में बैठी हुई है, आपको भी एक शुभ रात्रि पेश किया जा रहा है। चलो देखते हैं लाइन पर कोई है। फाउन हिंदुस्तानी रेडियो खुद नाफंत।
1: हेलो मतलब शिला
0: खुद ना फोन फ्रॉम योर शिला
1: कैसे कैसे मोई सब
0: मोई मोई चले धीरे धीरे सब कुछ प्रीमा तो रे लंग
1: या खाते लो यो खंदा खाते सही थे यो से एक खंदा खाते मिच ड्रेक एक बस करो को खान सिंग
0: कहाँ गए रे गए हम बड़ा बनी उत बाटी
1: तो बोले ओ ऐसा दे ऐसे भी खाते कम बीच ड्रेक दिस कफ़े मॉक फॉर यो एक पूजा एक त्रियादा
0: Okay.
1: And export, which extreme, this beach.
0: No, you went in the Zandruk basic.
1: Yeah.
0: Even there is food.
1: In basic, how it is.
0: There is Hersens gymnastic ook, and Lichams gymnastic.
1: Yeah. Ik heb deze nummer had ik
0: gezongen vandaag. Kun je
1: nummer wat zei je?
0: China, dat ik heb. Wow. Go ahead. Gade kreeg al hoor.
1: Okay, gaili manglama gaili venet.
0: Tanisao.
1: Ehsaan tera ho. Ya mujhe desh vasuk moy hai.
0: Ya desh prakt, desh vasni ta, desh prakt klit. Heel mooi.
1: Ya desh vasuk moy, diwana hua badal.
0: Oh, har Kashmir ki gali.
1: They have samme iman gesongen.
0: Aha.
1: Dua desh.
0: Ata sa moy duet.
1: Hei moy hai.
0: Heel mooi.
1: अब देखो जो कर रही है तेरे द्वार खरा
0: ओ हेमंत कुमार
1: होगी नमन ओके
0: फन हेमंत कुमार
1: मांगे दर्शन देवी तेरे द्वार खरा एक जोगी
0: हे मोय
1: ठीक है पर देखो है कि यो दूर का खेत में चौदह नी का चांद
0: गलत लिख दिया हो रहा है ना ऐसी चौदह नी का चांद गलत गलत लिख दिया हो रहा
1: Die aan deze wat ik zei, Chaudhuri Chaudhuri
0: Chaudhuri Kachan.
1: Ja?
0: Chaudhuri Kachan. Ja, dat is van Guru Dutt.
1: Chaudhuri is een heel mooi nummer.
0: Dat is een prachtige nummer.
1: Als ik dheer geli, dus ik ben een dheer gana geli, ik was.
0: Ja, mooi toch, gataya khuli juist. Batyaal kari hai, aur gana gai, dan gataya khuli juist. Nee, prachtig. Nee, mooi. Eerstien, ab betaal. Kun je hier schaarie rekelen, bachi?
1: Nee, die vandaag heb ik met Jozef gezegd. Volgende keer doe ik het wel, ja?
0: Is goed, geeft niet. Maakt niet uit. Nee.
1: Zeker, doe zeker.
0: Wij wachten rustig af en de luisteraars ook. Ab toe is het een Ghana geile, hè? Dus volgende keer, ik wil hier schaarie rekelen, ja? Want de luisteraars, die gaan wel willen horen.
1: Arre, bhaiya.
0: Ha? Je hebt hun, je hebt de luisteraars... Hm? Ik weet niet hoeveel luisteraars er zijn, maar dan moet Jozef op de meter even kijken. Oh, maar je hebt hun getriggerd.
1: Really? Is
0: dat
1: zo?
0: Ja, zeker weten. Je hebt naam niet zo'n hè. Ze hebben ook agorie, ik wat daar. Kim vrouw Ursula uit Rotterdam. We gaan share shairi boli. Or apa na waaj bhi sunai.
1: Maar deze is ook leuk hè.
0: Bol.
1: Khoya, khoya, chan. Bhula,
0: aan. Devanan.
1: Ja, die is ook mooi hè. Dit
0: is
1: ook mooi. Ik
0: hou
1: van die
0: oude
1: nummers
0: een beetje. Nee, maar dat is ook. De oude nummers, als je dat vergelijkt. Ja. Als je vergelijkt. Sorry, nee, we gaan niet vergelijken. Als er 10 liederen gemaakt werden toen, de no-go perfect raam. 9 kon je zeggen, het heeft een A-kwaliteit.
1: Ja, maar je gaat deze van me draaien, wat ik zei net.
0: Chaudhuri Kachan.
1: Ja, ja, ja, dat wil ik wel horen.
0: Dat zal ik zeker doen.
1: Nou, ik zou zeggen, fijne avond ook en tot horen, Sreel, ja?
0: Zeker weten. Mevrouw Ursula, dank je wel.
1: En doe je best, jullie ook, hè?
0: Ik ga proberen ons best te doen en dat lied te draaien van mijn hodrafie. En ik zal zeggen, heel veel luisterplezier.
1: Maar één ding, Rafi. Maar met Rafi zingt wel mooie nummers, hè?
0: Heel mooie nummers.
1: Echt waar, nou, prachtige nummers zingt.
0: Geweldige die. Nummers.
1: Ja, ja, ja. Goed. Fijne avond. En ja. Jullie ook. Veel plezier ook.
0: En dan... Ja, is goed dan, mevrouw Ursi. Dank je wel, fijne avond, heel veel luisterplezier. Ja. En tot de volgende keer, volgende
1: ja.
0: week.
1: Ja. Dank je wel, hoor.
0: Fijne
1: dank
0: avond,
1: dag.
0: Je thi Ursula ji, Rotterdam ghar rehne wali. To chaliye agla geet hum pesh karne wale hain. Aur wo hai, dekh rahe hain, Denhaag. Denhaag ke rehne wali, Beya Gujarat ji ke liye. Beya Gujarat ji, aapki mangi hui geet hum logon ne player mein rakh chuke hain. Bas sirf ise start karne ki zarurat hai. To lijiye, Denhaag ke rehne wali, Beya Gujarat ji ke liye. Shubhkamana ke saath, ek shubhratri pesh karte hue, dhanyawad dete hue. चलो सुनते हैं ये गीत इस तरह से है।